গোমরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে বটের শিরা কুড়ে গোমরাইয়া মারে গেল গোমরাইয়া উড়ে পারা পড়ছি উইটা বলে বটের শিরা কুড়ে।